0: গৌতম, গৌতম নি মোটরসাইকেল?
1: হ্যাঁ, গৌতম নি মোটরসাইকেল।
0: গৌতম হও তো লাগেছে।
1: গৌতম আছে।
0: কেটলো আওয়াজ করে সে নি মোটরসাইকেল?
1: হবে হবে, চিন্তা না করো। গৌতম গৌতম আছে।
0: গৌতম গৌতম গুন্ডো গৌতম